আজ বুধবার, 7ই শ্রাবণ, 1948 শকাব্দ, 29শে জুলাই, 2026 খ্রিস্টাব্দ, 12ই শ্রাবণ, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:07 হয়ে 43 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধে 6:17 হয়ে 51 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 27 সেকেন্ড।

আরতি সোম। আটটায় জানা অজানা অনুষ্ঠানে থাকছে কথিকা কেমন আছে বাঘেরা, বলবেন ডক্টর শতাব্দী দাস। 8:05 নজরুল গীতি, শিল্পী সোহিনী ভট্টাচার্য। 8:20 বাংলা কথিকা লাল দিঘির লাল বাজার, বলবেন চন্দ্রনাথ চট্টোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে শোনাবেন শক্তিপদ নাগ। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি। জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান নতুন তারা, উপস্থাপনায় পৌলমী বাগ এবং সৌরিক ঘোষ। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৃজন পোরেল। মেলা 12:00 অতুল প্রসাদের গান, শিল্পী সোনালী দত্ত। 12:15 দোতারা বাজিয়ে শোনাবেন উজ্জ্বল চক্রবর্তী। 12:35 শ্রীভবন, গ্রামীণ মহিলাদের জন্য এই অনুষ্ঠানে শখের ছাদ বাগান বিষয়ে মৈত্রেয়ী চৌধুরীর সঙ্গে আলোচনায় থাকবেন আলোছায়া দাস। 1:00 বাংলা ছায়াছবির গান, 1:45 মহিলা মহল, লাইভ অনুষ্ঠানটি বিষয় গল্পে গানে, উপস্থাপনায় ব্রততী দাস। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনা নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে সুরিয়া মৌলানা আজাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ধন্তু বিশ্বাসের সঙ্গে থাকবে 10শ্রেণীর রামধনু কলমের বিজয়ী শিক্ষার্থী স্বপ্না হালদার, অভিরূপ গোস্বামী এবং সুমনা হালদার। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন নীলমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে হেপাটাইটিস কারণ ও প্রতিকার, এই বিষয়ে শুনবেন ডাক্তার প্রেম কুমার হাসদার সাক্ষাৎকার, আজ দ্বিতীয় পর্ব। 6:40 কৃষি কথার আসরে থাকছে দুটি সাক্ষাৎকার। প্রথমে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস, আমাদের হাতে ভবিষ্যৎ বিষয়ে কৃষ্ণেন্দু বসাকের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপর জলজ ফসলের চাষ বিষয়ে ডক্টর আনন্দময় পুস্তের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:30 সমীক্ষা, 8:00 নানা রঙের গান। 8:30 আইনি কথা অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষায় আইন বিষয়ে আইনজীবী অর্করঞ্জন ভট্টাচার্যের সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার, শুনবেন প্রথম পর্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে শোনাবেন শক্তিপদ নাগ। 9:30 অনুরোধের আসর। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবারতি সোম। 10:50 অতুল প্রসাদী, পরিবেশন করবেন সোনালী দত্ত। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন সোহিনী ভট্টাচার্য। গীতাঞ্জলির পর এবার সঞ্চয়িতা। প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত, থাকছে পণ্ডিত রবি শঙ্করের সেতার বাদন। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবারতি সোম। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিতমানস, শুনবেন 186তম পর্ব। 6:45 ভজন, পরিবেশন করবেন রাইমা কর্মকার। 7:10 যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় ত্রিশিতা সাঁতরা। 8:30 রজনীকান্তের গান, শিল্পী সোনালী দত্ত। 8:50 আধুনিক গান, সোহিনী ভট্টাচার্যের কণ্ঠে। 9:10 রসধারা, উপস্থাপনা সবিতা পোদ্দার। 10:15 আঞ্জুমান, উপস্থাপনা তালাত সালাহউদ্দিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মুভি মেলোডিজ, উপস্থাপনা অভিরূপা ভাদুরী। বেলা 12:00 সুরভি, উপস্থাপনা সবিতা পোদ্দার। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান,
এটিরও উপস্থাপনায় অভিরূপা ভাদুরী।

বেলা দুটো বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে শোনাবেন শক্তিপদ নাগ। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 দ্বিজেন্দ্র গীতি, শিল্পী সোনালী দত্ত, 5:20 উর্বশী উপস্থাপনা দেবিকা গুপ্ত, 6:10 হিন্দি কথিকা বলবেন দেবিকা গুপ্ত, 6:30 গুল গুলশান উপস্থাপনায় দেবিকা গুপ্ত, 7:10 দর্পণ উপস্থাপনা দেবিকা গুপ্ত, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 সংসদ পর্যালোচনা, 8:30 ইংরেজি সাপ্তাহিক বেতার পত্রিকা হরাইজন, 9:16 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিড উইক ক্লাসিক্যাল উপস্থাপনায় শ্রীরূপা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সূচি। এখন সুবদ্ধ সঙ্গীত শুনবেন পণ্ডিত রবি শঙ্করের সেতার বাদন, প্রথমে রাগ আনন্দ ভৈরব এবং পরে চারুকেশী।

শুনলেন আনন্দ ভৈরব এবং চারুকেশী রাগে সেতার, শিল্পী পণ্ডিত রবি শঙ্কর। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

শুনলেন ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিতমানসের 186তম পর্ব। আগামী পর্ব শুনতে পাবেন আগামীকাল সকাল 6:35 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন ভজন রাইমা কর্মকারের কণ্ঠে। প্রথম ভজনটি মিরার।

মীরা এবং ব্রহ্মানন্দ বিরচিত ভজন শুনলেন রাইমা কর্মকারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে। এখন দিল্লি কেন্দ্রের সংস্কৃত, হিন্দি এবং ইংরেজি সংবাদ।

বন্ধু, ধরো এই যে সকালের মেঘলা আকাশ, কখনো মেঘের ফাঁকে ফাঁকে মিষ্টি রোদ, আর এমন সময় তুমি দাঁড়িয়ে আছো সুন্দরবনের ভেজা এক কাদামাটিতে। চারপাশের শ্বাসমূলের ধারালো সব কাঁটা, আর সামনে কুয়াশার মতো ঘন নিস্তব্ধতা। নদীর ওপার থেকে ভেসে আসছে অজানা এক পাখির ডাক। ঠিক তখনই তোমার হৃৎস্পন্দন যেন থমকে গেল। দেখলে

একটু দূরেই সেই হলুদ চোখ আর সেই চোখের প্রখর দৃষ্টি, কালো ডোরাকাটা এক শরীর, কোনো তাড়াহুড়ো নেই, নিখুঁত নিরাপত্তায় সে হেঁটে আসছে। ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যেই ধাওয়া, আর একটা ধারালো ধাবায় নিস্তব্ধ হয়ে গেল বনের বুকেই চলা এক প্রাণ। চোখের সামনে দেখলে তার শিকার করার সেই দৃশ্য, যে দৃশ্য তোমাকে বুঝিয়ে দিল কেন সে এই বনের রাজা। তবে এতক্ষণে তুমি মনে মনে ভাবছ যে সকাল থেকে সকালবেলায় হঠাৎ করে আমি কেন সুন্দর বন বাঘ এইসব কথা বলছি। বন্ধু, বলছি, কারণ আছে, কারণ আজ তো বলতেই হয়। আজ অর্থাৎ 29শে জুলাই সারা বিশ্বজুড়ে পালন করা হয় আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস, আর তাই আজকের দিনের সেই সব গল্প করতে আমি তোমার যুববাণীর বন্ধু তৃষিতা চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে। শুনছো যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত। বনের মহারাজকে নিয়ে তো গল্প হবেই, তবে তার আগে এখন শুনব শাহনা বাজপাইয়ের কণ্ঠে এই গানটি।

0: বন্ধু, ফিরে এলাম গানের পর। শুনছো যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, সঙ্গে আছি আমি তৃষিতা। এবার তোমাদের সঙ্গে ভাগ করে নিই আজকের দিনের ইতিহাস, অতীতের কোন কোন ঘটনার সাক্ষী এই দিনটা চলো ছিল জেনে নিই।
1: আজ এই দিনে,
0: আজকের দিনটি ভারতীয় ফুটবলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিবস। মোহনবাগান দলের ঐতিহাসিক জয়ের কারণে আজকের দিনটি মোহনবাগান দিবস হিসাবে পালন করা হয়। মোহনবাগানের আইএফএ শিল্ড জয়। 1567 সালে আজকের দিনে রাজা ষষ্ঠ জেমস স্কটল্যান্ডের রাজা হন। 1876 সালে ডক্টর মহেন্দ্রলাল সরকার উচ্চশিক্ষার জাতীয় প্রতিষ্ঠান ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন। 1957 সালের আজকের দিনেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি প্রতিষ্ঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রতিষ্ঠিত হয় 1958 সালের আজকের দিনে। 1905 সালের আজকের দিনেই সৌরজগতের অন্যতম বামন গ্রহ এরিসের আবিষ্কার হয়। এবার শুনব আজকের দিনে যাদের জন্ম তাদের বিষয়। 1888 সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন দীনেশ রঞ্জন দাস। তিনি ছিলেন বিখ্যাত লেখক ও চলচ্চিত্র পরিচালক। জনপ্রিয় কল্লোল পত্রিকার প্রতিষ্ঠা তার হাত ধরেই। দীনেশ রঞ্জন দাসের জন্ম ব্রিটিশ ভারতের ফরিদপুর জেলার। তার পিতা ছিলেন কৈলাসচন্দ্র দাস এবং মাতা ইছাময়ী দেবী। চট্টগ্রাম স্কুলে ঠিক এন্ট্রান্স পরীক্ষা পাশ করে তিনি ঢাকা কলেজে ভর্তি হন, কিন্তু স্বদেশী আন্দোলনের প্রভাবে তিনি কলেজ পরিত্যাগ করেন। ছোটবেলা থেকেই তিনি কার্টুন এবং ছবি আঁকতে পারতেন, বেশ পারদর্শীও ছিল, কিন্তু আর্ট স্কুলের শিক্ষালাভ করেন কিছুদিন। অতি অল্প বয়সেই পিতা পরলোক গমন করলে তারা সপরিবারে চলে আসেন কলকাতায়। কর্মজীবনের শুরুতে তিনি বহু জায়গায় কাজ করেছেন, কিন্তু তবে কোথাও তার মন টেকেনি। তাই প্রকাশকের বিভিন্ন বইয়ের প্রচ্ছদে ছবি এঁকে আর ওই টুকটাক কিছু লেখালেখি করেই তিনি নিজের জীবনযাপন করতেন। এইরকমভাবে চলতে চলতে 1330 বঙ্গাব্দের নববর্ষে বন্ধু গোকুলচন্দ্র নাগের সহযোগিতায় প্রকাশ করেন সাহিত্যিক পত্রিকা কল্লোল। আর এই কল্লোল পত্রিকাতেই তিনি নিজের লেখালেখি চালিয়ে গেছেন। তার উল্লেখযোগ্য লেখাগুলো হলো মাটির নেশা, ভুঁই চাপা ইত্যাদি। এরপর কল্লোল পত্রিকা বন্ধ হয়ে গেলে তিনি আমৃত্যু চলচ্চিত্রের সঙ্গেই জুড়ে থাকেন। কেশবচন্দ্র সেনের বাসভবন কমলকুটিরে কেশবচন্দ্র রচিত নববৃন্দাবন নাটকের অভিনয়ে তিনি প্রথম জনপ্রিয়তা অর্জন করেছিলেন। আলোছায়া তাঁরই পরিচালিত একটি চলচ্চিত্র। 1904 সালের ভারতীয় শিল্পপতি জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা আজকের দিনেই জন্মগ্রহণ করেন। বিখ্যাত গজল এবং ভজন গায়ক অনুপ জালোটা আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন। আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্রের এক অভিনেতা সঞ্জয় দত্ত।

এবার শুনব আজকের দিনে যাদের মৃত্যুদিন তাঁদের বিষয়ে। ১৯ শতকের বিখ্যাত সমাজ সংস্কারক, শিক্ষাবিদ এবং গদ্যাকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকের দিনেই পরলোক গমন করেন। ওলন্দাজ চিত্রকর ভিনসেন্ট গগন ক্ষমা করবেন,

তো বন্ধু, শুরুতেই জানা যাক কেন এই দিনটির সূচনা হয়েছিল, অর্থাৎ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস কেনই বা শুরু হয়েছিল। হঠাৎ করেই বাঘ বাঁচানোর জন্য পৃথিবীর সব দেশ একজোট বাঁধল। আজ থেকে প্রায় 150 বছর আগে গোটা পৃথিবীর বনে বনে ঘুরে বেড়াত কিন্তু প্রায় 1 লক্ষেরও বেশি বাঘ। কিন্তু দেখা গেল বিংশ শতাব্দীর শুরু থেকেই কিছু মানুষের চরম লোভ, অপরিকল্পিতভাবে নগরায়ণ আর জঙ্গল ধ্বংস, অনিয়ন্ত্রিত শিকার মানে যেভাবে বেড়েই চলেছিল তাতে দেখা গেল যে বাঘের সংখ্যা কিন্তু দ্রুত কমতে শুরু করে। তো এমন পরিস্থিতিতে পৌঁছই যে সংখ্যাটা দাঁড়ায় 3200 কাছাকাছি। মানে ভাবো, কোথায় 1 লক্ষ আর কোথায় 3200, মানে অর্থাৎ প্রায় 97% বাঘ পৃথিবী থেকে প্রায় হারিয়েই গিয়েছিল।

মানে প্রতিটা 100 বাঘের মধ্যে বেঁচে থাকতো মাত্র 3টি বাঘ। বালিনিজ টাইগার, জাভান টাইগার, ক্যাসপিয়ান টাইগারের মতো কিন্তু বেশ কিছু বাঘের প্রজাতি পৃথিবী থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। তো এই রকম ভয়াবহ প্রাকৃতিক সংকট কাটিয়ে উঠতে 2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে আয়োজিত হয় এক ঐতিহাসিক সম্মেলন, আর সেটা হলো সেন্ট পিটার্সবার্গ টাইগার সামিট। পৃথিবীর যে 13টি দেশে তখনও বাঘের অস্তিত্ব ছিল, সেই 13টি দেশ, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল কিন্তু আমাদের ভারতবর্ষ, আর এই 13টি দেশ এক ছাদের তলায় একত্রিত হন এবং তারপর সেই সম্মেলনেই সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রতি বছর 29 জুলাই তারিখটিকে বিশ্বজুড়ে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস হিসেবে পালন করা হবে। তো এবার বলি যে এই সম্মেলনের মূল লক্ষ্য কি ছিল। এখানে একটি প্রতিশ্রুতি নেওয়া হয় যার নাম কি ছিল জানো, সেটা হচ্ছে T x 2, যার অর্থ ছিল 2022 সালের মধ্যে বিশ্বে বাঘের সংখ্যা দ্বিগুণ করতেই হবে। তো আসলে জানো তো বন্ধু, ডোরা কাটা প্রাণীটা শুধুই যে একটি সুন্দর প্রাণী তা কিন্তু নয়, বরং বাঘ হলো একটি বনের কিন্তু বাস্তুতন্ত্রের অভিভাবক, বলতে পারো যে আমব্রেলা স্পিসিস। একটা জঙ্গলে বাঘ সুস্থ থাকা মানে কিন্তু সেই জঙ্গলের সব কিছুই, ভেষজ, অন্যান্য প্রাণী, নদ নদী, জলবায়ু সব কিছুই সুস্থ থাকে। একটা সুস্থ জঙ্গলের প্রতীক বলতে পারো বাঘ। তো বাঘ বাঁচলে জঙ্গল বাঁচবে, আর জঙ্গল বাঁচলেই বেঁচে থাকবে আমাদের অস্তিত্ব। তবে ফিরে আসবো গল্পে, এখন রইল তোমাদের জন্য শ্রেয়া ঘোষালের কণ্ঠে একটা সুন্দর গান।

বন্ধু, ফিরে এলাম গানের পর। শুনছো যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, সঙ্গে আছি আমি তোমার বন্ধু তৃষিতা। আজ কথা বলছি আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উপলক্ষে, আর সেই দিনের সমস্ত গল্প তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। তো বন্ধু, বিশ্বে যখন বাঘ সংরক্ষণের কথা বললে যে দেশটির নাম সবার প্রথমে মাথায় আসে এবং সবচেয়ে গর্বের সাথে উঠে আসে সেটা কোন দেশ জানো? সেটা হলো আমাদের প্রিয় ভারতবর্ষ। বিশ্বজুড়ে যেখানে বাঘের অস্তিত্ব সংকটে ছিল, সেখানে ভারত আজ সারা বিশ্বের কাছে কিন্তু অনুপ্রেরণা। বর্তমানে পৃথিবীর মোট বুনোবাঘের প্রায় 75% বেশি বাঘ কিন্তু নিরাপদ আশ্রয়স্থল হলো এই ভারতবর্ষ। তবে এই সাফল্যের পিছনে কিন্তু অনেক মানুষের অগুন্তি পরিশ্রম রয়েছে। রয়েছে দীর্ঘ 5 দশকের এক সংগ্রাম ও ভালোবাসার গল্প, যার নাম প্রজেক্ট টাইগার। 1970-এর দশকের শুরুতে ভারতে মাত্র 1800-র মতো বাঘ অবশিষ্ট ছিল। শিকারীদের তাণ্ডব ও এবং জঙ্গলের ধ্বংসের কারণে ভারতীয় জাতীয় পশুর সঙ্গে সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার প্রায় বিলুপ্তির পথে হেঁটেছিল। তৎকালীন প্রধানমন্ত্রী এই বিপদ উপলব্ধি করেন এবং ভারতের বন্যপ্রাণী সুরক্ষায় এক ঐতিহাসিক যুগান্তকারী সিদ্ধান্ত নেন। 1973 সালের 1 এপ্রিল উত্তরাখণ্ডের বিখ্যাত কর্বেট ন্যাশনাল পার্কে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় প্রজেক্ট টাইগারের। শুরুতে মাত্র 9টি টাইগার রিজার্ভ বা ব্যাঘ্র প্রকল্প নিয়েই এই পথ চলা শুরু হয়েছিল। আজ ভারতে 54টির বেশি কিন্তু টাইগার রিজার্ভ রয়েছে। আর এই প্রজেক্ট টাইগারের মূল উদ্দেশ্যই ছিল কেবল বাঘ শিকার বন্ধ করা, তা কিন্তু নয়, বরং বাঘের যে প্রাকৃতিক অবস্থান বা জঙ্গলের সম্পূর্ণ যে সুরক্ষিত করা, সেখানে মানুষের বেআইনি অনুপ্রবেশ বন্ধ করা। ওটা করা থেকে শুরু করে যে তৃণভোজী যে প্রাণীর সংখ্যা সেটাও কিন্তু বজায় রাখা, নাহলে যদি সেই প্রাণীগুলোই না থাকে তাহলে বাঘ তার শিকার করে খাবে কি? তাদের তো সেটাই খাবার। তো সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে বাঘের গণনার সঙ্গে নজরদারিও কিন্তু চালানো ছিল এই প্রকল্পের উদ্দেশ্য। প্রায় 50 বছরের বেশি সময় অতিক্রম করে কিন্তু প্রজেক্ট টাইগার বিশ্বের অন্যতম সফল একটি প্রজেক্ট। বর্তমানে ভারতে বাঘের সংখ্যা 3000 ছাড়িয়ে কিন্তু 36-এরও বেশি।

0: হয়েছে, মানে ভাবো প্রায় দ্বিগুণ। এর উদাহরণ হিসেবে কিন্তু মধ্যপ্রদেশ, কর্ণাটক, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, মহারাষ্ট্র আর আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু সুন্দরবন সব থেকে শ্রেষ্ঠ উদাহরণ। আরও একটা জানো, যে এই যে বন্ধু, যে সুন্দরবনে পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ অরণ্য, আর এই ম্যানগ্রোভ অরণ্যেই কিন্তু শুধুমাত্র বাঘ বসবাস করে। মানে গোটা যে পৃথিবীতে বলতে পারো যে ম্যানগ্রোভ অরণ্য আছে, সুন্দরবনে শুধুমাত্র যে ম্যানগ্রোভ অরণ্য সেখানেই কিন্তু বাঘ বসবাস করে। আর এই সুন্দরবনের যে রয়্যাল বেঙ্গল টাইগার, তাদের জীবনযাত্রা কিন্তু নিঃসন্দেহে পৃথিবীর অন্য যে কোনো বাঘের থেকে সম্পূর্ণ আলাদা। নোনা জলের নদী সাঁতরে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়া, কাদার উপর নিঃশব্দে হেঁটে শিকার করা, তারপর আবার প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের সাথে লড়াই করে যে বেঁচে থাকা, এগুলোই কিন্তু অন্যান্য বাঘের থেকে আলাদা করে। এখানে বাঘের যে মানে বলতে পারো যে রাজকীয় যে ভঙ্গিমার রহস্য, আজও কিন্তু পৃথিবীর পর্যটক এবং গবেষকদের কাছে বিরাট আকর্ষণ। তো আজকের এই বিশেষ দিনে আমাদের সঙ্গে কিন্তু স্টুডিওর বাইরে থেকে আছে বন্ধু সম্পূর্ণা। সে কি বলছে এবার সেটা শুনে নেব।
1: দিনে দুপুর বেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে। কি শক্তি চট্টোপাধ্যায়ের মতো আমাদের সবারই নিশ্চয় বাঘ মামা খুব প্রিয়, কারণ ছোট থেকে কোনো রূপকথার গল্প হোক বা আমাদের দুপুরে খাওয়া দাওয়ার শেষে ঠাকুমার কাছে গল্প শুনতে শুনতে, বিশেষ করে বাঘ মামার, ঘুমিয়ে পড়া, সবটাই কিন্তু আমাদের খুব কাছের। তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি বাঘ মামার কথা তোমাদের কেন বলছি, কারণ আজ 29শে জুলাই আর আজ ওয়ার্ল্ড টাইগার ডে, আর সেই নিয়েই তাই তোমাদের সঙ্গে আজকে একটু কিছুক্ষণ আড্ডা দেব। আমি তোমাদের বন্ধু সম্পূর্ণা, রয়েছি স্টুডিওর বাইরে থেকে। আর এই যে বাঘ মামাকে নিয়ে আজকে কথা হবে, আড্ডা হবে, আমি যেমন তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক একইভাবে একজন বিশেষজ্ঞের কথাও তোমাদের শোনাবো। কথা বলে নিয়েছিলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিদ্যার অধ্যাপক প্রফেসর কুনার বোস চৌধুরী স্যারের সঙ্গে। তাহলে চলো শুনে আসি প্রফেসর কি বলছেন।
2: বাঘ একটা জঙ্গলের খাদ্য শৃঙ্খলের খুব গুরুত্বপূর্ণ প্রাণী। এটা খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ স্তরে অবস্থান করে এবং তৃণভোজী প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ করে। বাঘকে একটা বনের ফ্ল্যাগশিপ স্পিসিস বা প্রতীকী প্রজাতি বলা যায়, কারণ বাঘ সংরক্ষণ করতে গেলে তার বিশাল আবাসস্থল, শিকার প্রাণী, বন, নদী, নালা এবং সমগ্র বাস্তুতন্ত্রকে একসাথে সংরক্ষণ করতে হয়। ফলে বাঘের সুরক্ষার মাধ্যমে অসংখ্য প্রাণী, উদ্ভিদ ও অণুজীবীকে পরোক্ষভাবে রক্ষা করা হয়। একটা বনের বাস্তুতন্ত্রে বাঘ, তৃণভোজী যে প্রাণী রয়েছে যেমন হরিণ, বুনো শুকর বা অন্যান্য তৃণভোজী প্রাণীদের শিকার করে, এর ফলে এদের সংখ্যা নিয়ন্ত্রিত থাকে এবং বনভূমির উদ্ভিদ অতিরিক্ত চারণের শিকার হয় না। এবার বাঘ কমে গেলে বা বাঘ বিলুপ্ত হয়ে গেলে খাদ্য শৃঙ্খলে নানা রকম প্রতিক্রিয়া শুরু হয়, যেমন তৃণভোজী প্রাণীর সংখ্যা বেড়ে যায়। তৃণভোজী প্রাণীর সংখ্যা বেড়ে গেলে এদের চাপে জঙ্গলের কচি গাছ, চারা গাছ, ঘাস এগুলো বাড়তে পারে না এবং খুব তাড়াতাড়ি বনের পুনর্জন্ম ব্যবহৃত হয়। নতুন গাছ বড় হতে পারে না, আস্তে আস্তে বন পাতলা হয়ে যায়, জীব বৈচিত্র্য কমতে থাকে, এর ফলে অন্যান্য প্রাণীর আবাসস্থল নষ্ট হয়, যেমন পাখি, অন্যান্য সরীসৃপ, কীট পতঙ্গ, ছোট স্তন্যপায়ী প্রাণী, এদের আশ্রয় ও খাদ্যের সংকট বাড়ে। এর সঙ্গে সঙ্গে যেটা হয়, ভূমিক্ষয় ও জলচক্রে এর প্রভাব এসে পড়ে, মাটির ক্ষয় বেড়ে যায়। মাটির ক্ষয় বেড়ে গেলে নদীতে এই মাটি ধুয়ে গিয়ে জমা হয়, নদীতে পলি পড়ে, নদীর নাব্যতা কমে যায়, জলধারণ ক্ষমতা কমে যায়, এর ফলে বন্যা ও খরার ঝুঁকি বেড়ে যায়। এবং প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলের ভারসাম্য নষ্ট হলে তৃণভোজী প্রাণীগুলো জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসে, কৃষি জমিতে ঢুকে পড়ে, ফলে ফসল নষ্ট করে। এইভাবে বাঘ কমে গেলে মানুষ ও বন্য প্রাণ সংঘাত সৃষ্টি হয় এবং ইকোসিস্টেমে একটা ইমব্যালেন্স দেখা দেয়। একটা পূর্ণবয়স্ক বাঘ একটা বিরাট টেরিটরি মেনটেন করে, প্রায় 60 থেকে 100 বর্গ কিলোমিটার বা তার বেশি অঞ্চল। এর জন্য যখন আমরা ব্যাঘ্র সংরক্ষণ করি, সেই ব্যাঘ্র সংরক্ষণের জন্য বৃহৎ বনভূমি, নদী, জলাশয়, শিকার প্রাণীর সংখ্যা, সমগ্র বাস্তুতন্ত্রকে আমরা রক্ষা করার চেষ্টা করি। বাঘ ভারতের জাতীয় প্রাণী, এবং সংরক্ষণের একটা প্রতীক। বাঘকে কেন্দ্র করে জনসচেতনতা

বা গবেষণা এবং বিভিন্ন সংরক্ষণ কর্মসূচি গড়ে উঠেছে। এর ফলে বহু অন্যান্য প্রজাতিও সংরক্ষিত হচ্ছে। এবং ভারতীয় সুন্দরবনের উদাহরণ যদি নেওয়া যায় তাহলে দেখা যাবে এই সমগ্র ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের স্বাস্থ্য নির্দেশক হলো বাঘ। বাঘের সংখ্যা যদি কমে যায় সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র আস্তে আস্তে হারিয়ে যাবে এবং সুন্দরবনের বাস্তুতন্ত্র

0: একটা বিপুল অংশের মানুষ বিপদের সম্মুখীন হবে। এইভাবে বাঘ দীর্ঘদিন ধরে বনভূমির পরিবেশগত ভারসাম্য বজায় রেখেছে। ব্যাঘ্র সংরক্ষণ আমাদের সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য বিশেষভাবে প্রয়োজনীয়।
1: ধন্যবাদ স্যার আপনাকে এতটা সময় আমাদের দেওয়ার জন্য এবং এত সুন্দর করে আমাদের বুঝিয়ে বলার জন্য। আর এই যে কথাগুলো আজকে ওয়ার্ল্ড টাইগার ডেতে কিন্তু আমাদের মনে রাখার মতো এবং সেগুলো আমরা আশা করি নিজেদের মতো করে পালন করব, নিজেদের সঙ্গে আজীবন মনে রেখে দেব। আর আপাতত সময় বলছে আমাকে এবার বিদায় নিতে হবে, কারণ স্টুডিওর বাইরে থেকে এতক্ষণ ছিলাম তোমাদের সঙ্গে আমি তোমাদের বন্ধু সম্পূর্ণা। আবারও তোমাদের ফিরিয়ে স্টুডিওর ভিতরে, আপাতত টাটা।
2: শুনলাম বন্ধু সম্পূর্ণা কি বলল। তবে বন্ধু এবার এখন শুনবো একটা গান, গান শুনে আবার পরবর্তী গল্পে ফিরে আসছি।

বন্ধু, বাঘ নিয়ে যখন কথা বলছি তখন কিছু সেলিব্রিটি বাঘের কথা তো বলতেই হয়। বাঘ আবার সেলিব্রিটি? হ্যাঁ, একদম সেলিব্রিটি বাঘ। ভারতের অভয়ারণ্যগুলোতে এমন কিছু বাঘ ছিল এবং এখনও আছে যারা সাধারণ পশুর গণ্ডি পেরিয়ে কিন্তু ইতিহাস তৈরি করেছে, যাদের নাম শুনে দেশ বিদেশের পর্যটকরা ছুটে আসে, যাদের নিয়ে আন্তর্জাতিক বই লেখা থেকে শুরু করে তথ্যচিত্র সবই কিন্তু হয়েছে। আর এমনকি জানো, তাদের নামে কিন্তু ডাক টিকিটও তৈরি হয়েছে। তাহলে চলো সেই রকমই কিংবদন্তি বাঘের সাথে পরিচয় করে নেওয়া যাক। প্রথমেই যে বাঘিনীর কথা না বললে নয়, সেটা হলো রাজস্থানের রণথম্বর জাতীয় উদ্যানের বিখ্যাত বাঘিনী মাছলি। মাছলি বা T16, তাকে বলা হতো কুইন অফ রণথম্বর, মানে রণথম্বরের রানী। তার এমন নামকরণের কারণ কি জানো? বলছি, মাছলির যে মুখবয়ব ছিল না, সেকারই মুখবয়বে মাছের আকৃতির মতো একটা দাগ ছিল, তাই তার নাম রাখা হয়েছিল মাছলি। তবে মাছলি কিন্তু কোনো সাধারণ বাঘিনী ছিল না, সে ছিল বন্যপ্রাণী ইতিহাসের সবচেয়ে বেশি ছবি তোলা বাঘ। তার সাহস যেমন, ক্ষমতাও ছিল অকল্পনীয়। এক বিশাল কুমিরের সাথে মাছলির লড়াইয়ের গল্প কিন্তু আজও রাজস্থানের লোককথায় ঘুরে বেড়ায়। প্রায় 14 ফুট লম্বা এক খাঁড়ির কুমিরকে ঘন্টার পর ঘন্টা লড়াই করে কুপকাত করেছিল মাছলি। জাতীয় ভৌগোলিক একের পর এক বিখ্যাত ডকুমেন্টারি তৈরি করেছে রণথম্বরের রানীকে নিয়ে। কি জানো, মাছলির কারণেই কিন্তু রণথম্বরের পর্যটন শিল্প করত কোটি কোটি টাকার ব্যবসা। রাজস্থান সরকারের যে অর্থনীতি, সেখানে কিন্তু মাছলির অবদান বিপুল পরিমাণের ছিল। আবার মাছলি যেমন রণথম্বরের গর্জন, তেমনই কিন্তু মধ্যপ্রদেশের যে পেঞ্চ জাতীয় উদ্যান, সেখানের গর্ব ছিল কলারওয়ালি। কলারওয়ালিকে বলা হতো সুপারমম। কেন এই নাম? কারণ কলারওয়ালি তার জীবদ্দশায় মোট 29টি ছানা জন্ম দিয়েছিল। 8টি দফায় সে 29টি সন্তানকে সফলভাবে লালন পালন করে বড় করে তোলে। সাধারণ বাঘিনী একসাথে 2 থেকে 3টি ছানার জন্ম দেয় এবং তাদের বাঁচিয়ে রাখার জন্য অত্যন্ত কঠিন হয়, কিন্তু কলারওয়ালি এই পেঞ্চ জাতীয় উদ্যানের বাঘের সংখ্যা এক লাফে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। কলারওয়ালির গলায় ভারতের প্রথম যে বাঘিনী হিসেবে রেডিও কলার পরানো হয়েছিল, তাই দর্শকরা ভালোবেসে তার নাম দিয়েছিল কলারওয়ালি। 2022 সালে 16 বছর বয়সে যখন কলারওয়ালি মারা যায়, তখন স্থানীয় যে আদিবাসী মানুষ এবং বনকর্মীরা ফুল দিয়ে সাজিয়ে তাকে কিন্তু বিদায় জানিয়েছিল। এবার মধ্যপ্রদেশে আরেক বিখ্যাত জঙ্গল, যেটা হচ্ছে কানহা জাতীয় উদ্যান, সেখানের কথা বলি। সেখানে রাজত্ব করত একসময় বিশাল দেহী বলিষ্ঠ পুরুষ বাঘ, যার নাম ছিল মুন্না। মুন্না ছিল অত্যন্ত সাহসী এবং পর্যটকদের প্রিয়। কিন্তু মুন্না সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি ছিল জানো? মুন্নার কপালে প্রাকৃতিক ডোরা কাটা দাগগুলো এমন ভাবে সাজানো ছিল না, যদি দূর থেকে দেখলেই মনে হবে যে ইংরেজিতে স্পষ্ট লেখা আছে CAT, অর্থাৎ ক্যাট, এবং তার ঠিক পাশেই লেখা রয়েছে PM। যেন প্রকৃতি নিজেই তার কপালে লিখে দিয়েছিল যে সে বিশাল বড় প্রজাতির এক বাঘ। আর এই বিশেষ চিহ্নের কারণে মুন্নাকে দেখার জন্য কিন্তু কানহা উপচে পড়ত ভিড়ে। এছাড়াও রণথম্বরের আরেক বিখ্যাত পুরুষ বাঘ ছিল উস্তাদ। নিজের সুবিশাল শরীর আর প্রচণ্ড আগ্রাসী মেজাজের জন্য সে পরিচিত ছিল। তাছাড়াও সুন্দরবনের গভীরেও নাম না জানা অসংখ্য বাঘ বাঘিনী কিন্তু আজও তাদের রাজত্ব টিকিয়ে গেছে যুগের পর যুগ ধরে। এরা কেবল যে বন্য প্রাণ সেটা কিন্তু নয়, এরা আমাদের ভারতের জন্য জীব বৈচিত্র্যের একটি স্তম্ভ। কিন্তু বন্ধু, এই গল্পগুলো

যতটা রোমাঞ্চকর ততটাই কিন্তু সতর্কমূলক। আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে আমাদের আনন্দের মাঝেও কিন্তু কিছু কঠিন সত্য মনে রাখা দরকার। আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে চোরা শিকারদের নজর বেড়েছে বাঘের চামড়া, হাড়, তাদের শক্ত নখের ওপর, কিন্তু কোথাও গিয়ে যে মনে হয় না যে এর জন্য আমরাই দায়ী। আমাদের যে শৌখিন, আমাদের যে ইচ্ছে, সেই পূরণ ইচ্ছে পূরণ করতে গিয়েও কোথায় যেন এই প্রাণীগুলোকে নিজেদের প্রাণ হারাতে হয়, আর এর ফলেই কিন্তু এত কিছু। তাই একটু সচেতন হয়ে গিয়ে আমরা যদি নিজেদের ইচ্ছেগুলোকে একটু সংযত করে রাখতে পারি, এই প্রাণীগুলো কিন্তু বেঁচে যায়, আর সঙ্গে কিন্তু আমাদের জীব বৈচিত্র্যের যে বাস্তুতন্ত্র সেটাও কিন্তু ঠিক থাকে, কি তাই না? তাহলে চলো আজকের দিনে, অর্থাৎ আজকের আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে আমাদের সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু এটা মাথায় রাখতে হবে। শুধুই যে বন্য দপ্তরের যে আধিকারিক আছেন, যারা দায়িত্বে থাকেন, যারা সেখানে ডিউটি করেন, তাদেরই যে কর্তব্য তা কিন্তু নয়। কোথাও গিয়ে কিন্তু বাস্তুতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য আমরাও কিন্তু উঠে আসতে পারি, আর তাই আমাদের কিন্তু সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে। আর আজকের দিনে বন্যপ্রাণী দপ্তরের আধিকারিক, কর্মী সবাইয়ের অসম্ভব পরিশ্রমের চেয়ে তারা সারা বছর করে যান এই প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, আজকে আমাদের পক্ষ থেকে রইল তাদের জন্য সশ্রদ্ধ প্রণাম। তো বন্ধু, ফিরে আসবো গল্পে, এখন থাকবে তোমাদের জন্য এই গানটি।

বন্ধু, আজকে বাঘ নিয়ে গল্প করতে করতে অনেক লেজেন্ডারি বাঘের কথাই বললাম। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল থেকে শুরু করে রণথম্বরের মাছলি বা মধ্যপ্রদেশের কলারওয়ালি, তাদের সবার কথাই শুনলাম। তবে এখন এমন একজনের কথা বলবো যাকে কিন্তু গোটা ভারতবর্ষ চেনে বাংলার বাঘ নামে, আর তিনি হলেন বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, অর্থাৎ বাঘা যতীন, যার নামটাই ছিল ব্রিটিশ পুলিশের কাছে একটা আতঙ্ক। বাংলার প্রধান যে বিপ্লবী সংগঠন যুগান্তর দল, সেই দলের নেতা ছিলেন তিনি। 1903 সালে যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণের বাড়িতে ঋষি অরবিন্দের সাথে পরিচিত হয়ে যতীন বিপ্লবী কর্মকাণ্ডে জড়িত হন। সরকারি নথিপত্রে তিনি ছিলেন ঋষি অরবিন্দের দক্ষিণ হস্ত। অরবিন্দ ঘোষের সংস্পর্শে এসে যতীন শরীর গঠন আখড়ায় গাছ জড়া চর্চা করতে থাকে। তারপর সাঁতার কাটা, বন্দুক ছোড়ার প্রশিক্ষণ।

0: লক্ষণ গ্রহণ করে। আর এইভাবেই ধীরে ধীরে যতীন হয়ে ওঠে পাখা যতীন। তবে বন্ধু, এখন স্টুডিওর ঘড়ি বলছে সময় আর নেই, এবার টাটা বলতেই হবে। শুনছিলে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, সঙ্গে ছিলাম আমি তোমার বন্ধু তৃষিতা। আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে কিছু গল্প তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। সবাই খুব ভালো থেকো, ভালোই রেখো, আর শুনতে থেকো যুববাণী। যেতে যেতে তোমার জন্য রেখে গেলাম এই গানটি।
1: ধারালো মন সরা।

শুনলেন রজনীকান্তের গান, শিল্পী সোনালী দত্ত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন 8:50 হয়ে 7 সেকেন্ড। এখন আধুনিক গান, শিল্পী সোহিনী ভট্টাচার্য।

শুনলেন আধুনিক গান শিল্পী সোহিনী ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: focus on conservation. Guru Purnima, also known as Vyas Purnima, is being celebrated today. The festival is dedicated to spiritual and academic teachers. On the occasion, people remember and pay their gratitude to their gurus who guide and shape their lives with their wisdom and blessings. Prime Minister Narendra Modi extended greetings, saying that beyond imparting knowledge, a guru instills positive energy in their disciples, nurturing them with noble thoughts and virtuous values. Union Home Minister Amit Shah also extended his greetings, saying the guru holds a supreme position in Indian culture, enriching the lives of disciples with the nectar of knowledge. Domestic equity markets opened sharply higher this morning, with the benchmark indices gaining nearly 1% each as investors awaited the US Federal Reserve's policy decision. Sensex opened at 77,423.77, up 0.86%, while the Nifty started at 24,176.65, rising 0.80%. Sector-wise, most indices traded in the green in early deals. The death toll in the brutal state crackdown in the Pakistan-occupied Jammu and Kashmir, POJK, has risen to 30 in the past 2 days, with many more injured. According to the local group, Joint Awami Action Committee, JAAC, the Pakistani military fired on tens of thousands of peaceful protesters, killing 25 people on Monday and 5 more on Tuesday. The POJK is currently engulfed with a wave of protests against the Pakistani authorities since months. At the ongoing Commonwealth Games 2026 in Glasgow, Gulveer Singh scripted history by becoming the first Indian athlete to win a medal in the men's event, claiming a silver. And that's the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুজোর আগেই রাজ্যজুড়ে বেহাল রাস্তা সংস্কারের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। গতকাল নবান্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি রাজ্যের সর্বত্র খারাপ রাস্তা 10ই অক্টোবরের আগে মেরামত করার নির্দেশ দেন। এজন্য বর্ষার পরই মূলত তিনটি, পূর্ত, পুর নগরোন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, আগের সরকারের আমার পাড়া আমার সমাধান কর্মসূচির ফলে যে বিপুল অর্থের লোকসান হয়েছে তার দায় বর্তমান সরকার নেবে না। প্রতিটি কাজ খতিয়ে দেখেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হবে। এজন্য কাজে যুক্ত ঠিকাদারদের সঙ্গে কথা বলে বিষয়টি মেটাতে জেলাশাসকদের নির্দেশ দেন তিনি। এর পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে টেন্ডার ডাকার কথাও তিনি বলেছেন। দুর্গাপুজোকে বিশ্বস্তরের পর্যটনের মানচিত্রে যোগ করানোর পাশাপাশি একে বিশ্ববাসীর কাছে তুলে ধরার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। শিলিগুড়িতে গতকাল শিল্পপতিদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দার্জিলিং ও সুন্দরবনকে গ্লোবাল ডেস্টিনেশন হিসেবে তুলে আনা হবে বলে তিনি জানিয়েছেন। এখন থেকে সব দপ্তরে নিয়মিত অডিটের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল মিলন মেলায় অর্থ, সমবায়, পঞ্চায়েত এবং পুর নগরোন্নয়ন দপ্তরের অডিটরদের নিয়ে এক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যেক দপ্তরকেই এজন্য নিয়মিত ক্যালেন্ডার করে ইন্টারনাল অডিট করতে হবে। তবে আগের সরকারের মতো অভিযোগ আসা পর্যন্ত অপেক্ষা করলে চলবে না। পরিকাঠামো তৈরি করার জন্য প্রত্যেকটি দপ্তরকে রাজ্য সরকার যা যা প্রয়োজন দেবে, অর্থের জন্য কোনো অসুবিধা হবে না। কিন্তু পূর্বতন সরকারের সময় দপ্তরের নিয়মিত অডিট না হওয়ায় যে গরমিল হতো, নতুন সরকার তার পুনরাবৃত্তি চায় না। বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে রাজ্য সরকার ফুল চাষীদের রপ্তানিযোগ্য ফুল চাষের জন্য উৎসাহিত করবে। কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী বলেন, এই রাজ্যে ফুল চাষে বৈচিত্র্য এসেছে। অনেক বিদেশি ফুল চাষ করা হচ্ছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফুলের এই বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে। তাই বিদেশের চাহিদা অনুসারে এরাজ্যে চাষের পরিমাণ বাড়ানোর পাশাপাশি চাষিরা যাতে যথেষ্ট পরিমাণ আয় করতে পারেন সেদিকে নজর দেওয়া হবে বলে জানান তিনি। একই সঙ্গে ঐতিহ্যবাহী মল্লিক ঘাট বা জগন্নাথ ঘাট ফুলবাজারকে আধুনিক ও আন্তর্জাতিক মানের করে তোলা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। রাজ্য সরকার শিক্ষা পরিকাঠামোর উন্নয়নে বিদ্যালয়গুলিকে আর্থিক অনুদান দেবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিকেল 4টে নাগাদ নবান্ন সংলগ্ন সভাঘর থেকে ভার্চুয়ালি রাজ্যের এরকম 80,375টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে অনুদান তুলে দেবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করার পরই শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন তিনি। কলকাতা হাইকোর্টে মামলার শুনানির আগেই আগামী 3 আগস্ট সুপ্রিম কোর্টে আবেদনের শুনানি হতে পারে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে উস্কানিমূলক মন্তব্য করার দায়ে বিধাননগর সাইবার থানায় একটি মামলায় তার বিদেশ যাত্রার ওপর স্থগিতাদেশ জারি করেছিলেন বিচারপতি ভট্টাচার্য। হাইকোর্ট গত 20 জুলাই অভিষেককে দেশে কোথাও চিকিৎসা করানো যায় কিনা তা ভাবার প্রস্তাব দিয়েছিল। পাশাপাশি খারিজ করে দেওয়া হয়েছিল জরুরি শুনানির আবেদন। অবৈধভাবে প্রায় 15,000 কিউবিক ফুট বালি মজুত করে রাখার অভিযোগে পুরুলিয়ার ঝালদা থানার পুলিশ এক বিড়ি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। স্থানীয় বাসিন্দা টুনু খানের বাড়ির পাশাপাশি একটি নির্মীয়মান কারখানায় অভিযান চালায় পুলিশ ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। কিভাবে এত বালি মজুত করা হলো তার খোঁজ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, ধৃত ব্যবসায়ী টুনু ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর রিজুয়ানা খাতুনের স্বামী। আজ গুরু পূর্ণিমা। দেশের বিভিন্ন মঠ মন্দিরে আজ এই উপলক্ষে বিশেষ পূজার্চনা চলছে। শাস্ত্র অনুযায়ী আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে আদিগুরু বেদব্যাসের আবির্ভাবকে স্মরণ করে ধর্মপ্রাণ মানুষরা এদিন নিজ নিজ গুরু পূজন করে থাকেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বেলুড় মঠে এক অনুষ্ঠানে যোগ দেবেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 136তম প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে কলকাতা পুরসভার পক্ষ থেকে এক বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোহনবাগান দিবস উদযাপন উপলক্ষে দুদিনের অনুষ্ঠান আজ শুরু হচ্ছে। ক্লাবের মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এবার বর্ষসেরা সিনিয়র ফুটবলারের পুরস্কার পাচ্ছেন অ্যালবার্টো রড্রিগেস। বর্ষসেরা ফরওয়ার্ড নির্বাচিত হয়েছেন লিস্টন কোলাসো। বছরের সেরা যুব ফুটবলারের সম্মান পাচ্ছেন সুহেল আহমেদ ভাট। প্রাক্তন ফুটবলার প্রতাপ ঘোষকে জীবনকৃতি সম্মাননা প্রদান করা হবে। একই সঙ্গে ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্রকে ভূষিত করা হবে মরণোত্তর মোহনবাগান রত্ন সম্মানে। উল্লেখ্য, 1911 সালের 29 জুলাই মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব প্রথম ভারতীয় দল হিসেবে ব্রিটিশদের ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 2-1 গোলে হারিয়ে আইএফএ শিল্ড জয় করে ইতিহাস সৃষ্টি করেছিল। সেই ঘটনার স্মরণেই দিনটি পালিত হয়ে থাকে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

মধুবন্তীর আগে বাঁশি বাজিয়ে শোনালেন শক্তিপদ নাগ। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন পণ্ডিত সুজিত সাহা। পরবর্তী ঘোষণা একটু পরেই।

দ্বিজেন্দ্র গীতি শুনলেন সোনালি দত্তের কণ্ঠে, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

সবশেষে শুনলেন কবীরের ভজন, শিল্পী রাইমা কর্মকারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচারতরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চিত প্রচার তরঙ্গে 297.6 মিটার 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ। এখন ছায়াছবির গান অনুষ্ঠানে আজ শুনবেন প্রথম ছবির গান জনি মেরা নাম ছবি থেকে আশা ভোসলে কিশোর কুমার।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের গুলবীর সিং 10,000 মিটার দৌড়ে রূপো জিতে নজির তৈরি করেছেন। হরজিন্দর কৌর মহিলাদের ভারোত্তোলনে রূপো পেয়েছেন। মোহনবাগান দিবস উদযাপন উপলক্ষে দুদিনের অনুষ্ঠান আজ শুরু হয়েছে। দলীয় ট্রফি ক্রিকেটে পূর্বাঞ্চল দল আজ ঘোষিত, ঈশান কিষান দলের নেতৃত্ব দেবেন। আসছি বিস্তারিত খবরে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করেছেন ভারতের গুলবীর সিং। প্রথম ভারতীয় অ্যাথলেট হিসেবে পুরুষদের 10,000 মিটার দৌড় প্রতিযোগিতায় রূপো পেয়েছেন তিনি। এছাড়াও মহিলাদের 69 কেজি ভারোত্তোলন বিভাগে রূপো পেয়েছেন ভারতের হরজিন্দর কৌর। কমনওয়েলথ গেমসে নিজ নিজ বিভাগে সেমিফাইনালে পৌঁছে আরও 3টি পদক নিশ্চিত করেছেন ভারতীয় বক্সার অরুন্ধতী চৌধুরী, সাক্ষী চৌধুরী এবং শচীন সিবাজ। আজ মহিলাদের 70 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের মর্গান হ্যান্ডারসনকে 3-1 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন অরুন্ধতী চৌধুরী। অন্যদিকে মহিলাদের 51 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের কেটলিন ফ্রায়ার্সকে 5-0 ব্যবধানে হারিয়ে দেন সাক্ষী। পুরুষদের বিভাগেও ভারত তার পারফরমেন্স ধরে রেখেছে। শচীন সিবাজ আজ কোয়ার্টার ফাইনালে বতসোয়ানার প্রতিপক্ষকে 5-0 ব্যবধানে পরাজিত করেন। গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের শর্ট পাটে তাজিন্দার পাল সিং তুর এবং সমরদীপ সিং গিল দুজনেই ফাইনালে উঠেছেন। তাজিন্দার 20.14 মিটার ছুঁড়ে আজ দ্বিতীয় এবং সমরদীপ 19.95 মিটার ছুঁড়ে পঞ্চম স্থানে শেষ করেছেন। মোহনবাগান দিবস উদযাপন উপলক্ষে দুদিনের অনুষ্ঠান আজ শুরু হয়েছে। মোহনবাগান মাঠে ক্লাব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ক্রীড়ামন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খাঁ, ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত, সচিব সৃঞ্জয় বসু, প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, মানস ভট্টাচার্য, বিদেশ বসু, সত্যজিৎ চ্যাটার্জি প্রমুখ উপস্থিত ছিলেন। এই উপলক্ষে প্রাক্তন ফুটবলারদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়। এবার বর্ষসেরা সিনিয়র ফুটবলারের পুরস্কার পাচ্ছেন অ্যালবিটো রড্রিগেস। বর্ষসেরা ফরওয়ার্ড নির্বাচিত হয়েছেন লিস্টন কোলাসো। বর্ষসেরা যুব ফুটবলারের সম্মান পাচ্ছেন সুহেল আহমেদ ভাট। প্রাক্তন ফুটবলার প্রতাপ ঘোষকে জীবনকৃতি সম্মাননা প্রদান করা হবে। ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্রকে মরণোত্তর মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত করা হবে। আগামীকাল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ইস্টবেঙ্গল ক্লাবের 107তম প্রতিষ্ঠা দিবস আগামী 1 আগস্ট পালিত হবে। এবার ভারত গৌরব সম্মানে ভূষিত করা হবে বিশিষ্ট অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল এবং সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীকে। প্রাক্তন অধিনায়ক বলাই মুখোপাধ্যায় ও তরুণ দেকে জীবনকৃতি সম্মান দেওয়া হবে। বিশেষ পুরস্কার পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আনোয়ার আলী এবং সাথী দেবনাথ বর্ষসেরা ফুটবলার, রিতম পোড়েল বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং আগামীকাল সুরুচি সংঘের বিরুদ্ধে খেলবে। মোহামেডান স্পোর্টিং মাঠে খেলা শুরু হবে দুপুর 3টেই।

0: প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হয়েছে। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর করা মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতারা। প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিলও আজ পাশ হয়েছে রাজ্যসভায়। আসামের বন্যা পরিস্থিতি পর্যালোচনা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস। ওড়িশার বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক, বন্যায় চারজনের মৃত্যু। পাক অধিকৃত কাশ্মীরে সেনা ও পুলিশের গুলিতে 40 জনেরও বেশি বিক্ষোভকারী নিহত। কমনওয়েলথ গেমসে ভারতের গুলবীর সিং 10,000 মিটার দৌড়ে রূপো পেয়েছেন। আসছি বিস্তারিত খবরে। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল আজ লোকসভায় পাশ হয়েছে। এই বিলে 2024 প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইনের সংশোধনী সংস্থান রয়েছে। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে কর্মী বিষয়ক জন অভিযোগ ও পেনশন দপ্তরের মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেন, সংশ্লিষ্ট আইনকে আরও কঠোর করা এবং দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করার লক্ষ্যে এই সংশোধনী বিল আনা হয়েছে। নতুন এই বিল ছাত্রছাত্রী ও যুব সমাজের কল্যাণ সুনিশ্চিত করার জন্য সরকারের অঙ্গীকারবদ্ধতার প্রতিফলন।
1: एग्जामिनेशन को लेकर के तरह तरह की वारदातें होती रही, पेपर लीक भी होता रहा। ये केवल किसी एक प्रदेश या एक प्रांत तक सीमित नहीं रहा, ऐसा पहले भी होता था। अलग अलग पार्टियों की सरकारें रही, अलग अलग प्रदेश रहे। सूची लंबी है। 2019 में रेलवे रिक्रूटमेंट बोर्ड का एग्जामिनेशन, वो भी इन्हीं कारणों से, लेकिन उस समय उस तरह की कार्रवाई नहीं की गई जिस तरह की अब प्रस्तावित की जा रही है।
0: এই প্রসঙ্গে বিরোধীদের সমালোচনা করে ডক্টর সিং বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এর আগেও বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকারের আমলে ঘটেছে। অথচ সভায় যখন এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা চলেছে, সেই সময় বিরোধীরা সুপরামর্শ দেওয়ার পরিবর্তে সেটি নিয়ে রাজনীতি করছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগ এনে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর অভিযোগ খণ্ডন করে জিতেন্দ্র সিং বলেন, সরকার বারবার স্পষ্ট ভাষায় জানিয়েছেন এই প্রতিবাদ আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কোনো গুলি ছোড়া হয়নি, শুধুমাত্র কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছিল। কাজেই এই নিয়ে কোনো তদন্তের নির্দেশ দেওয়ার প্রশ্ন ওঠে না। এর আগে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, বর্তমানে দেশের শিক্ষার খরচ অনেকটাই বেড়ে গেছে। নিট ইউজি পরীক্ষায় যে পরিমাণে টাকা খরচ করা হয় তা শিক্ষাখাতে বাজেট বরাদ্দের তুলনায় অনেকটাই বেশি। ছাত্রছাত্রীরা নিট ইস্যুতে যে বিক্ষোভ দেখিয়েছে তা হিংসাত্মক বা বিদ্বেষমূলক ছিল না, শুধুমাত্র তাদের গভীর অনুভূতির প্রতিফলন। সমস্ত রাজনৈতিক দলের উচিত তাদের সেই মানসিকতাকে মর্যাদা দেওয়া।
2: I was very excited, reassured by what the future of this country did on our streets. This was not anger, this was not violence, this was not hatred, this was deep expression of the future generation of this country, and I feel that all political parties must respect this expression.
0: সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনা করে বলেন, এজন্য শ্রী গান্ধীর সভায় ক্ষমা চাওয়া উচিত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শ্রী গান্ধীকে শুধুমাত্র বিল নিয়ে কথা বলার আবেদন জানান, অন্য কোনো প্রসঙ্গে নয়। জনতা দল ইউনাইটেডের দীনেশ্বর কামাইত সংসদে বিলটি আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। অন্যদিকে আরএসপির এন কে প্রেমচন্দ্রন বলেন যে উদ্দেশ্যে বিলটি আনা হয়েছে তা কার্যকর হওয়ার মতো তেমন কিছু এতে নেই। আলোচনা চলাকালীনই দুবার সভার অধিবেশন মুলতবি রাখতে হয়। পরে বিলটি পাশ হলে অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল সকাল 11টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর করা মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং অভিযোগ করেছেন, রাহুল গান্ধীর এই ধরনের আচরণে সংসদের মর্যাদাহানি হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী এস পি সিং বাঘেল বলেছেন, সাংবিধানিক পদে থেকে কংগ্রেস সাংসদের এই ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক, কোন মন্ত্রী কখনোই লাঠিচার্জের নির্দেশ দিতে পারেন না বলে উল্লেখ করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রা বলেছেন, ওই মন্তব্য করার জন্য রাহুল গান্ধীর অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করে বলেছেন, নিম্নকক্ষের অধিবেশনে আজ রাহুল অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। সংসদের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী গুলি চালানোর কোনো নির্দেশ দেননি।
3: রাহুল গান্ধীজি কুড নট স্পিক ইভেন অন ওয়ান পয়েন্ট ইন দ্য পেপার লিক বিল, সাচ অ্যান ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট দ্য আনফেয়ার মিন্স, হি কুড নট স্পিক এ ওয়ার্ড about the provisions in the bill. He misled by using unparliamentary words and also accusing wrongly about Home Minister. Home Minister or any other minister do not give order for firing or all these things. These are not in the domain of the ministers.
0: কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ লোকসভায় প্রশ্ন ফাঁস বিরোধী সংশোধনী বিল পাশ হওয়ায় শিক্ষার্থী

0: এবং তরুণদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী বৈষ্ণব বলেন, এই বিলটি পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আনবে। তিনি আরও বলেন, এই বিল ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করেছে এবং তদন্তের কাজে ন্যায় ও স্বচ্ছতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ারও সংস্থান রেখেছে। লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রত্যেক ছাত্রছাত্রীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে তিনি বলেন, এই বিলটি সরকারি পরীক্ষার পবিত্রতা নষ্টকারীদের কঠোর শাস্তি প্রদানের পাশাপাশি তরুণ সমাজের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে রক্ষা করবে। প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল আজ রাজ্যসভায় পাশ হয়েছে। 1971 সালে প্রিভেনশন ইনসাল্টস টু ন্যাশনাল অনার আইন সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। প্রস্তাবিত এই বিলের উদ্দেশ্য হল জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই সমান আইনি সুরক্ষা প্রদান করা। এই আইন লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড ও জরিমানা এবং 2টিরই সংস্থান রাখা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে বলেন, সংশোধনী বিল শুধুমাত্র কোনো সাংবিধানিক পরিবর্তন নয়, এটি দেশের আত্মা, জাতীয় সচেতনতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনের প্রতি সরকারের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে। 1935 সালে যখন জওহরলাল নেহরু কংগ্রেসের সভাপতি হন, তিনি বন্দে মাতরম স্তোত্রকে 2টি অনুচ্ছেদে সীমাবদ্ধ করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উজান আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তিনি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেন এবং ত্রাণ কাজের পর্যালোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় আসামের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। কেন্দ্র সব ধরনের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেছেন শ্রী শাহ। অন্যদিকে ওড়িশার বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক। এ পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। নদীগুলিতে জলস্ফীতি দেখা দেওয়ায় রাজ্যের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন এবং বেশ কয়েকটি জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। রাজ্য প্রশাসন উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বন্যা পরিস্থিতি এখনও সংকটাপন্ন। 2 লক্ষেরও বেশি মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে অশান্তি চরম আকার ধারণ করেছে। সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর পাকিস্তানি সেনা ও পুলিশের নির্বিচার গুলি বর্ষণে 40 জনেরও বেশি সাধারণ নাগরিক নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। এই নৃশংস হামলার পর রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কাছে অবিলম্বে হস্তক্ষেপ আবেদন জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। জম্মু কাশ্মীর হিউম্যান রাইটস অবজারভেটরি নামের এই সংগঠনটি মানবাধিকার কমিশনার ভোলকার টুরকে পাঠানো জরুরি আবেদনে জানিয়েছে, গত 27 জুলাই যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির উদ্যোগে রাওয়ালকোট থেকে মুজাফরাবাদের দিকে একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়। সেই মিছিলেই গুলি চালায় পাকিস্তানি বাহিনী। বাংলাদেশে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজ সেদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। ঢাকার সঙ্গে ভারতের ইতিবাচক গঠনমূলক অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে নতুন দিল্লির প্রতিশ্রুতির কথা পুনরায় তুলে ধরেছেন শ্রী ত্রিবেদী। সামাজিক মাধ্যমে এক পোস্টে ভারতের হাই কমিশনার জানিয়েছেন, বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার পন্থা পদ্ধতি নিয়ে তার আলোচনা হয়েছে। হরমুজ প্রণালীতে সম্প্রতি একাধিক বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা করেছে ভারত। ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক পরিকাঠামোকে নিশানা করা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে জানিয়েছে দিল্লি। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, সংঘাতের সাময়িক বিরতির পর ওই অঞ্চলে নতুন করে হামলা এবং উত্তেজনা বৃদ্ধি পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। গ্লাসগো চলতি কমনওয়েলথ গেমসে নিজ নিজ বিভাগের সেমিফাইনালে পৌঁছে আরও 3টি পদক নিশ্চিত করেছেন ভারতীয় বক্সার অরুন্ধতি চৌধুরী, সাক্ষী চৌধুরী এবং শচীন সিওয়াচ। আজ মহিলাদের 70 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের মর্গান হেন্ডারসনকে 3-1 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন অরুন্ধতি চৌধুরী। অন্যদিকে মহিলাদের 51 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের কেইল টিন ফায়ার্সকে 5-0 ব্যবধানে উড়িয়ে দিয়ে দুর্দান্তভাবে শেষ 4-এ জায়গা করে নিয়েছেন সাক্ষী চৌধুরী। পুরুষদের বিভাগেও ভারত ধরে রেখেছে তাদের জয়রথ। অন্যদিকে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপজিতের নতুন ইতিহাস গড়েছেন ভারতীয় অ্যাথলিট গুলবীর সিং। গ্লাসগো কমনওয়েলথ গেমসে আজ পুরুষদের শটপাতে তাজিন্দার।
1: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে রবি কাপুর। मुख्य समाचार। पाकिस्तान के अवैध व कब्जे वाले कश्मीर में मरने

রাম তেরি গঙ্গা মালির পর সত্তে পে সত্তা ছবি দেখে কিশোর কুমার, স্বপন চক্রবর্তী, ভূপেন্দ্র সিং ও অন্যান্যরা।

এতক্ষণ শুনছিলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আকাশবাণী কলকাতা। এখন জানিয়ে দিই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবরে রাত্রিকালীন পূর্বাভাস। আগামী চব্বিশ ঘন্টার জন্য বলা হচ্ছে সাধারণত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকতে পারে। গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি কম। সর্বনিম্ন 27.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিল 94%, সর্বনিম্ন 76%। গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 1.2 মিলিমিটার। সমুদ্র ও নদীতে যারা মাছ ধরতে যান তাদের সূত্রে তাদের উদ্দেশ্যে বিশেষ কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আগামীকালের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:15 প্রথম অধিবেশনে শুনবেন সুব্রত সঙ্গীত, রয়েছে গিটার শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। 6:25 রবীন্দ্রসঙ্গীত শোনাবেন স্বদেশ চট্টোপাধ্যায়। 6:35 রামচরিত মানস, কাল 187 পর্ব। 6:45 রয়েছে ভজন, শিল্পী রাগেশ্রী দাস। 7:00

দশ মিনিটের যুববনী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়। আসলে যে 30 মিনিটে নজরুলগীতি শোনাবেন মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়। আটটা 50 মিনিটে বেহালা শোনাবেন চিন্ময় মাইতি। 9:10 রাজধারা, উপস্থাপনায় পূজা মিশ্রা। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় তালাত সালাউদ্দিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতীক্ষা ঘোষ। 12:00 সুরভি। 2:30 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী কোমল মল্লিক। তৃতীয় অধিবেশন বিকেল 5:10 রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বদেশ চট্টোপাধ্যায়। 5:20 উর্বশী। 6:10 বার্তা হিন্দি অনুষ্ঠান। 6:30 গুল গুল সেন। 7:10 নজরুলগীতি মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 7:30 দাঁড়পান। 8:00 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। 8:15 সংসদ পর্যায় আলোচনা। 8:30 স্পটলাইটের বাংলা অনুবাদ। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব পোশাক। 11:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। সঞ্চিত প্রজার তরঙ্গে প্রথম অধিবেশন সকাল 6:00 রয়েছে শুভাষিত, কাল শুনবেন রামায়ণ থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি। 6:30 আজকের চাষবাস, কৃষি সুপারিশ। 6:40 আপনার স্বাস্থ্য, লিভার ভালো রাখতে, এ নিয়ে বলবেন ডক্টর সুজয় রায়। 6:45 প্রাত্যহিক, উপস্থাপনায় দেবাদ্রিতা রায় ও দীপজ্যোতি লাহিড়ি। 7:45 রবীন্দ্রসঙ্গীত শোনাবেন স্বদেশ চট্টোপাধ্যায়। 8:00 জানাও জানা, সমুদ্র থেকে পুষ্টি, নিয়ে বলবেন ডক্টর শতাব্দী দাস, কাল প্রথম পর্ব। 8:05 নজরুলগীতি শোনাবেন মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়। 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষ সক্ষম মনোজিৎ রামের সাক্ষাৎকার নিয়েছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, বাড়িতে রেকর্ড করে নিয়েছেন, কাল দ্বিতীয় পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী কমল মল্লিক। 9:00 ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানে। 9:25 জেলা চিঠি, পরে গানে গানের শেষাংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় বিদিশা রায়। 11:00 যুবনী অনুষ্ঠান, উপস্থাপনায় চয়নিক ধারা ও সৈকত গুপ্ত। 12:00 ভজন শুনবেন রাগেশ্রী দাস। 12:15 লোকগীতি, রাখাল দাস বাউলির কণ্ঠে। 12:30 গ্রামীণ যুবাদের অনুষ্ঠান। 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। 1:45 মহিলা মহল, শ্রোতাদের চিঠি পড়বেন শ্রীতমা মুখোপাধ্যায়। 2:30 আধুনিক গান। দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 রয়েছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনে বুধাদিত্য মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে একাদশ শ্রেণীর হিসাব শিক্ষক, এ নিয়ে শিউলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ব্রজগোপাল দাস ও সঙ্গে দুজন শিক্ষার্থী। 6:05 ও 6:15 হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান। 6:30 কৃষি কথা দাস, পশ্চিমবঙ্গের প্রাক্তন মৎস্যমন্ত্রী কিরণ মন্ডলের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। 7:10 রামায়ণ গান। 7:30 সমীক্ষা। 8:00 মানসিক স্বাস্থ্যের বিশেষ অনুষ্ঠান অন্দরমহল, এ নিয়ে বলেন ডক্টর সুজাতা রায়চৌধুরী। 8:30 অন্বেষা বিজ্ঞানের খবর, আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান। 9:00 শাস্ত্রীয় সঙ্গীত শুনবেন খেয়াল, শিল্পী রাগেশ্রী দাস। 9:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বদেশ চট্টোপাধ্যায়। 9:45 রয়েছে নজরুলগীতি মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 10:00 ছায়াছবির গান। 10:30 রয়েছে বেহালা, শিল্পী চিন্ময় মহান্তি। 10:50 লোকগীতি শুনবেন রাখাল দাস বাউল। 11:00 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান সেতার, শিল্পী পণ্ডিত পূর্বায়ণ চট্টোপাধ্যায়। শুনলেন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচারতন্ত্র এখনকালের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা সঞ্চিত প্রচারতরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:06 হয়ে 5 সেকেন্ড। জয় হিন্দ।